এ মাদ মায়া দে মালিক, মায়া দে সাই, মায়া দে পতি, হাম এসে তু এসে। সাধসঙ্গ তো ধ্যান দেন হুন ইথে পরমাত্মা কিহো জে হ্যায় তে আসি কিহো জে হ্যায়। সদগুরু কহ রহে নে হাম এসে তু এসা, হাম পাপী তুম পাপ খণ্ডন